तैनू इश्क़ है मुझसे जो कहते दुहा, दिल क्या मैं तुझ पे लूटा दूं मेरी जान, नचा मैं तेरे तेरे नाव, क्या गाना लेकर पंजाबी सॉन्ग। फिल्म जाने कहां से आई है से निकाला गया है इन ओरिजिनल दैट इज गसोंग डोर सोनू निगम, बट दिस इज द बैंड फॉर्मेशन टू फेमस। Altijd prettig en gezellig om naar te luisteren. Maakt niet uit hoe laat het is. Of het nou vroeg in de ochtend is, middag. Of gewoon lekker laat in de avond. Je wordt er altijd vrolijk van, toch? Ujala Radio. Jahapjar, Gujjar, Musti Miltahen. Daar ben je op afgestemd. En die Musti, die Hangama, Gujjar Pjar, die krijg je ook vandaag. Tijd voor wat meer hangama? DJ Chetas. Met deze geweldige mix van Premika uit de film Dilwale.

चल पड़े हैं हम ऐसी राह पे, फिल्म गजब का है ये दिन से निकाला गया है. And deze song is geweldig mooi gezongen door Arijit Singh en Amal Malik. And music is also composed by Amal Malik. Dosto, abhi kuch der ke baad ik chota sa reclame break hoga. En je weet het, het is altijd maar van korte duur. Daarna zijn we weer bij jou terug.

0: और हनुमान चालीसा हरि हरन की आवाज में अभी आप जो सुने पेश की गई अम्स्टर्डम ओस की रहने वाली माँ विधवा बिसुंदिया पंचू छोटू के तरफ से अपने प्यारा स्वर्गीय बेटा स्वर्गीय अशोक कुमार पंचू की याद में बीते हुए सोमवार को 62 साल की आयु में इनकर मृत्यु अलमेरा में हो गई है। तो माँ की तरफ से बेटा की याद में और इनकर आत्मा की शांति के लिए प्रार्थना करते हुए पेश की गई हनुमान चालीसा। और यहीं तक आप सुने उजाला रेडियो पर आज का शोक प्रोग्राम यादें।
1: Dit is Wijnand Zwaan bij de ANWB. Op de A6 Lelystad richting Emmeloord staat file tussen Lelystad Noord en de afrit Urk 3 kilometer met een kwartier vertraging. A67 van Venlo naar Eindhoven tussen de afrit Zomeren en Geldrop 5 kilometer met 10 minuten oponthoud. Dat komt door een ongeluk, maar de weg is weer vrij. En tot zover de ANWB verkeersinformatie.
2: You are.
3: Ujala Radio Headlines. In de kelderbox in Amsterdam-Osdorp waar in juni een explosie was, zijn ook een pistool en een mitrailleur met 200 kogels gevonden. De Europese Commissie wil dat kinderen onder de 13 jaar geen sociale media meer kunnen gebruiken. Martina Koeman, de vrouw van voormalig Oranjebondscoach Ronald Koeman, is op 65-jarige leeftijd overleden aan chronische borstkanker. En de politie in Zuid-Afrika onderzoekt een reeks dodelijke incidenten in de omgeving van Johannesburg, waarbij in 2 maanden tijd 7 vrouwen om het leven zijn gebracht. En tot zover de headlines op Ujala Radio.
2: You are.
3: Dit is het weerbericht op Ujala Radio. Vanmiddag wisselen wolken, zon en buien elkaar af. Lokaal is er kans op onweer. In het zuidwesten neemt de buiigheid later af en komt de zon vaker tevoorschijn. De wind is matig aan zee vrij krachtig uit westelijke tot noordwestelijke richting. En het wordt 18 tot 19 graden. En tot zover het weerbericht op Ujala Radio.
4: Laat je horen, laat je zien. Ujala Radio maakt je dag misschien wel 10 keer leuker.
5: यह है उजाला रेडियो सुनने वालों। और आज जबकि बुधवार है, फनाख 16 सितंबर, कुछ देर हो गए हैं सुनने वालों, मगर ज्यादा मृत्यु समाचार और शोक समाचार होने के कारण ये प्रोग्राम कॉफी चाय मेदक शो आज हम नहीं पेश करने वाले हैं। फनाख नहीं, morgen is er weer een nieuwe uitzending en vrijdag sowieso. Maar als er kalneren gaat, dus vrijdag kozen we koffie, chai, middag, show op eerst kunnen willen. Maar vandaag gaat het helaas niet lukken. Koffie, chai, middag, show, aardje en neem op eerst kunnen willen. Ik wens jullie allemaal een hele fijne middag, een mooie woensdag. Je heet Maus Mielbrooi, aanwezig op 19 september in de Meervaart. आज कॉफी चाय मेरा शो नहीं पेश होने वाला है। We zijn druk vandaag, dus ja, आज की खातिर माफ कर देना।

0: Dan Guru is dan the place to be. Onze chefs bereiden elk gerecht met verse ingrediënten en een unieke smaakcombinatie. Van streetfood gerechten als panipuri, aloo tikki, papri bites, tot de traditionele chicken tikka masala, butter chicken, tandoori lamb chops. Houd je van spicy? Proef dan onze nieuwe Devil's Chicken Curry. Alleen voor de echte Daredevils. Geniet ook van onze heerlijke desserts, zoals rasmalai, gulab jamun of onze homemade kulfi. Restaurant Guru is 100% halal en heeft voor de veganisten een apart menu. Met een gerenoveerd interieur biedt onze restaurant plaats voor 100 gasten. Dus of je nu met een groep bent of alleen, we hebben plaats voor iedereen. Parkeren is makkelijk voor de deur en op zondag zelfs gratis. Tot snel bij Restaurant Guru in Amsterdam-Zuid aan de Rijnstraat 157. De-guru.nl.
1: सुनिए और चलिए बॉलीवुड की सुनहरी दुनिया में लता मंगेशकर से लेकर आतिफ असलम तक उजाला लेकर आया है ग्रेटेस्ट वॉइसेस ऑफ बॉलीवुड 30 दिग्गज आवाजों के सबसे मशहूर गीत एक शानदार और यादगार लाइव थिएटर शो में सदाबहार नगमे दिल को छू लेने वाली धुनों और उन गीतों से सजी एक शाम जो आपकी यादों को फिर से जिंदा कर दे मंच पर लाइव भारत से मौसमी ओबरॉय शेखर कुमार और आयान मुखर्जी साथ में बॉय के दादा दीन और निजाम वागिद हुसैन पांच दमदार आवाजें जो बॉलीवुड की रूह को मंच पर उतारेंगी और लाइव संगीत के साथ मुंबई बीट्स वॉयलिन और पियानो की मधुर धुनों से लेकर ढोल और तबले की दिलकश ताल तक संगीत के दो खास दौर बीच में स्वादिष्ट नाश्ते के साथ एक खुशनुमा विराम और कार्यक्रम के बाद फोयर में मीट एंड ग्रीट के दौरान कलाकारों से मिलने का मौका शनिवार 19 सितंबर मीरवार्ड एम्स्टरडैम में कार्यक्रम शुरू होगा शाम 8:15 बजे प्रवेश शाम 7:15 बजे से टिकट 15 यूरो से शुरू स्टैट्स पास के साथ सिर्फ 3 यूरो 50 सेंट हर स्टैट्स पास पर अधिकतम 1 टिकट अभी बुक कीजिए mirwad.nl ग्रेटेस्ट वॉइसेस ऑफ बॉलीवुड सिर्फ एक कॉन्सर्ट नहीं यादों का एक सुरीला सफर सदाबहार आवाजों को सलाम आइए इस यादगार शाम का हिस्सा बनिए नहीं
2: De leukste, de lekkerste en de mooiste hits. Ujala Radio, your number one radio.
3: You are.
4: Dit is het Ujala Nieuws. Goedenavond, ik ben Marcel de Groot. In de Zuurhofbrug richting de Maasvlakte zijn scheuren ontdekt in een van de hoofdliggers. Daarom sluit Rijkswaterstaat uit veiligheid de twee gewone rijstroken af. Al het verkeer moet voorlopig over de vluchtstrook. De brug ligt in de A15 over het Hartelkanaal. Naast de westelijke brug ligt een tweede oostelijke Zuurhofbrug. Minister van Financiën Eelco Heijnen heeft alsnog een eerdere conceptbegroting openbaar gemaakt, na aandringen van de Tweede Kamer. Hij wilde de stuk aanvankelijk niet openbaar maken omdat het om een interne begrotingsversie ging. In het voorstel stond onder meer een volledige vermogenswinstbelasting vanaf 2030. Voor mensen met aandelen zou die al in 2028 gelden. In Soedan zijn zeker 67 mensen omgekomen bij het instorten van een goudmijn. Reddingswerkers zoeken naar overlevenden en slachtoffers onder het puin. De mijn ligt bij het woestijnplaatsje Al-Nuhud. Volgens lokale bronnen waren de veiligheidsvoorschriften niet op orde en is er weinig reddingsmaterieel aanwezig. Een Nederlandse claimzaak tegen Snapchat wordt uitgebreid naar de hele Europese Unie. Stichting SOMI beschuldigt het bedrijf achter de app van onrechtmatig gebruik van persoonsgegevens en een verslavend ontwerp. De stichting wil namens gebruikers schadevergoeding en veranderingen aan de app eisen. De zaak loopt in Nederland waar Snap zijn Europese hoofdkantoor heeft. Het weer. Vanavond verdwijnen de buien geleidelijk en klaart het op. Vannacht blijft het land inwaarts meest droog. Vanuit het westen neemt de bewolking toe. De wind draait van west naar